0: ଶେଷ ହେଲା ଭକ୍ତିଗୀତର ବିଶେଷ କାର୍ଯ୍ୟକ୍ରମ ବନ୍ଦନା।
1: দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেলা? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নিয়ে অজনা আতঙ্কঠ দূরে রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগক প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: হ্যাঁ, ইয়ে কাস্টমার কেয়ার কোঠি? হ্যাঁ ম্যাডাম।
6: আজ্ঞা।
5: ইয়ে কেওয়াইসি অপডেট পাই মো পাখকু বারম্বার মেসেজ কাই কি আসুছি?
6: কারণ ব্যাংকিং সেবা গুড়িকো পাই নির্ধারিত সময়রে কেওয়াইসি অপডেট করিবা উচিত।
5: কিন্তু ইয়ে হবো কেমিতি?
6: যদি পরিচয় কিংবা ঠিকণারে কোনোসি পরিবর্তন নাহি, তেবে নিজ ব্যাংক কিংবা এটিএম কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসিঙ্ক পাখকু যাঁন্তু, কিংবা ব্যাংকরে পঞ্জীকৃত ইমেল কিংবা মোবাইল নম্বর কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ কিংবা চিঠি মাধ্যমরে এহার স্বঘোষণা দিয়ন্তু।
5: আচ্ছা, আউ যদি কোনোসি পরিবর্তন থায়ে তো?
6: সে ক্ষেত্রে পরিচয় এবং ঠিকণার সর্বশেষ প্রমাণ দেই কেওয়াইসি অপডেট করাই পারিবে।
5: বাস
6: বাস,
5: বুঝিগলি।
6: নিজের কেওয়াইসি অপডেট করিবা পাই নিজের নিকটস্থ গ্রাম পঞ্চায়েতর ক্যাম্প কিংবা ব্যাংক শাখাকু যাঁন্তু।
7: আরবিআই কহে,
6: সচেতন হুঁন্তু, সতর্ক রুহন্তু।
8: যৌবন আসিলে ঢেউ খেলে মনরে হাজার স্বপ্ন, প্রত্যেক স্বপ্ন লিখি নূয়া গীত। কিছু স্বপ্ন সাকার হই আউ কিছু স্মৃতি হই সাত ফরুয়ার সিন্ধুক ধরি তালা পড়ি রহে। সবু পাইবারে আনন্দর গীতা লেখা হুয়ে, আউ যা হরাইলে সেঠে রজা হুয়ে হৃদয়ের সেই বেদনা সঙ্গীত। কিন্তু হারিযিবা মানে তো জীবন নুহে না, নূয়া করে লেখা হওয়া তাহাই হুয়ে এই জীবনর গীত। জীবনর সেই স্বর সেই সঙ্গীতক কেবে হারিবাকু যাবানি, কেবে রহিযিবাকু দেবানি, কাহিঁকি না সেইটি তো সবুঠ সুন্দর স্বর হেউছি সেই প্রেম। প্রেম কেবল দুইটি হৃদয়ের মিলন নুহে, মার স্নেহ, বাপাঙ্ আশীর্বাদ, বন্ধুর বিশ্বাস, পুণি গুরুঙ্ শিক্ষা, সবুঠি নিহিত সেই প্রেম। আউ সেই প্রেমরূপী মধুর রাগিণীকে যদি থরে বজাইবা সেই হৃদয়ের ধূন সহিত মেশাইবা, সেঠু সারেগামাপার এক সুন্দর ধ্বনি সৃষ্টি হবে।

0: लिंक क्लिक करंतु नहीं साइबर क्राइम हेल्पलाइन 1930 मने रखंतु SBI सचेतन रहंतु सुरक्षित रहंतु
1: দাস বাবু আপনার ঘরটা 1970 রে তৈরি রাইট হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: রাধামোহন ষড়ঙ্গীঙ্କ ରଚନା। কার্যক্রমର ପରବର୍ତ୍তী আধুনিক গীত গাইছନ୍ତି সিদ্ধার্থ মিশ্র।

0: করে দেখতে পারে মন্ত্রীবালা কহিলেন আচ্ছা শত্রুকু সিনা জিন ফেলে গঙ্গা এই শত্রুকু নিয়ে সংসারে ফেলে দিও
1: আচ্ছা
0: ভূতকে ডাকি নিয়ে খাইদিও নির্দোষ হলো
1: আপনার
0: এইপরে যেতেবেলে কহিলে সেতেবেলে বর্ণ চক্রবর্তী
1: আচ্ছা
0: নীরবতী পাশকু যাই কহিলে রে পৃথিবী
1: আচ্ছা
0: অভাগ্যরে ঝিওটি জন্ম হল
1: জন্ম হেলা
0: ষোল বর্ষকু বন্ধদোষ আনি তের বর্ষ হলে পিতাঙ্গ মারি রাত্রে রাজবতী হলে
1: মাতাঙ্গ মারিব
0: ঝিও যদি গৃহরে রহিব
1: দিনে না দিনে আমার রাজ্য বদ।

বাঁখিরু, টুকু এবং লিজা এমানে শুনিবাকু চাহিছন্তি হিন্দী কথাচিত্র অনামিকার এই গীতটি কিশোর কুমারঙ্କ কণ্ঠରେ।

শ্রোতা বন্ধু, এসএমএস তো অনেক, হলে সময় সীমিত। তবে এমটি এসএমএস করুথান্তু, আপনার অনুরোধ রগিত নিশ্চয় শুনিপারিবে এই কার্যক্রম মাধ্যমে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপনারা শুনছেন কেন্দ্রের গীত, পরিবেশন করেছেন বাবাজী নাথ।

0: ঠিক সময়ে বুণন্তু আউ প্রচুর অমলর গ্যারেন্টি পাঁতু
1: চাষ বিষয়ে চাষী ঠার ভালো কি জাঁচি বিহন ঠিক সময়ে বুণা যাই সারি
0: মু ফসল বিষয়ে নুহে এনপিএস সঞ্চয় বিষয়ে কুছি
1: আজ্ঞা ইয়ে এনপিএস সঞ্চয় কোণ
0: এনপিএস সঞ্চয় হচ্ছে ভারত সরকারঙ্ক প্রাধিকরণ পিএফআরডিএ দ্বারা পরিচালিত এক পেনশন যোজনা যেউথিরে মাত্র 250 টাকায় খাতা খুলি টাকা জমা করুথিলে আপনকর বৃদ্ধাবস্থায় মাসিক পেনশন মিলিব আজি হি এনপিএস সঞ্চয়ে জমা করিবা আরম্ভ করন্তু আর নিজ ভবিষ্যৎ সুরক্ষিত করন্তু অধিক বিবরণী পাই নিকটস্থ জনসেবা কেন্দ্র কিংবা নিজ ব্যাংক সহিত যোগাযোগ করন্তু এনপিএস সঞ্চয় সহিত ভবিষ্যৎ পাই প্রস্তুত রুহন্তু
2: পরবর্তী কথাচিত্র তুম আরম্ভ তুম শেষ গীতটি গাইছেন উদিত নারায়ণ ও ইরা মহান্তি।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: আজির সৃজনী অগণারে মু অছি আপনক সাথে দীপ্তিরঞ্জন
1: আও মু প্রতীক্ষা।
0: শ্রোতা বন্ধু, কবিতা হেউচি মানুষের অন্তরর সবুঠারু সূক্ষ্ম অনুভূতির কলাত্মক প্রকাশ। মানুষ যেতবেলে নিজের সুখ দুঃখ প্রেম বিরহ আশা নিরাশা প্রতিবাদ কিংবা স্বপ্নকু

0: শ্রোতবন্ধু আপন মানে পঠাইবা কবিতা এইটি শেষ হয়ে যাই এবং আমার স্টুডিও ঘড়ি নির্দেশ দিলা কার্যক্রম কু এইটি সারিবা আজির কার্যক্রম আপন মানুষ কমিটি লাগিলা আমি চিঠি ও মেল মাধ্যমে মতামত দেওয়া আদৌ ভুলবে না। আমি চিঠি লিখবার ঠিকানাটি হচ্ছে যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী কটক 7530001।
1: আপন আমাকে মেল মাধ্যমে আপনার মতামত দিয়ে পারিবে। আমার মেল আইডিটি হচ্ছে yv.airctc@gmail.com।
0: তবে আজির কার্যক্রমে মুথিলা আপনার সাথী দীপ্তিরঞ্জন
1: আউ মু প্রতীক্ষা রহুছু।
0: নমস্কার।

Một tí để চালো নই কুলে যা মন বহলি আসবা চালো নই কুলে যা মন বহলি আসবা হেউছে দদরা ভঙ্গা পতি যে যমুনা গঙ্গা হেউছে দ

ঠিক এতিকি বেড়ে সমগ্র সত্তা হয়ে যায় জগন্নাথময়। নদীটি এপরি বিভোর থাকে সাগর সঙ্গমর অপূর্ব স্বপ্ন সম্ভারে। সতরে তাঁপরি আপনার ঠাকুর এ জগতের বিরল। বিষ্ণুপ্রসাদ পট্টনায়ক রচনা, গাইছেন পদ্মাবতী।

0: আরে দাসিয়া তোতে কন শুভুনি মা পুরুষ মানে তো অপেক্ষা করে ঠিয়া হয়েছে
1: না আপনার ডাক তাকে শুভিব সে নিত্যধামে বিচরণ করছে আমি নিজে ডাকছি
2: ডাকুন তো অতি বাড়ি জগন্নাথ হোসেন
1: ভক্ত দাসিয়া
3: কি পঞ্চ মহাপুরুষ পঞ্চ সখা
1: তুমি আমাকে কিপর চিনিল দাসিয়া
3: চিনিছি অতি বড় জগন্নাথে মত্ত বলরামে মহাপুরুষ অচ্যুতে শিশু অনন্তে জ্ঞানগুরু দশবন্তে কিন্তু
1: কুহ দাসিয়া
3: আপনি এতে নিষ্ঠুর পঞ্চ মহাপুরুষ সামান্য দাসিয়া বাউরীকে পরীক্ষা করিয়া পাই চতুর্থা মূর্তিকে বন্দী করি আসছন্তি বড় দেউলর নীলচক্র দেহরে

শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র কার্যক্রম প্রচারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহর্জ যোগে। এই কার্যক্রম ডিটিএইচ এবং নিউজ অন এয়ার আপ মাধ্যমে মধ্যে প্রসারিত হচ্ছে। আকাশবাণী কটক সংবাদ বিভাগ পক্ষরু অনুগুল, বালেশ্বর, জগৎসিংহপুর, ময়ূরভঞ্জ এবং গজপতি জেলা পাইঁ চুক্তিভিত্তিরে সাময়িক সংবাদদাতা নিযুক্তি পাইঁ দরখাস্ত আহ্বান করা যাউছি। আবেদনর শেষ তারিখ 7/7/2026। প্রার্থীঙ্কর বয়স 24 বর্ষ-50 বর্ষ মধ্যে হইতিবা আবশ্যক। সবিশেষ বিবরণী পাইঁ www.newsonair.gov.in অন্ডর ভ্যাকেন্সি সেকশন দেখিয়া অনুরোধ। শুনিলে চুক্তিভিত্তিক সাময়িক সংবাদদাতা আবেদন নিমন্তে সূচনা। এথর শুনতে আমরা আজ কতটি কার্যক্রম সূচনা। আজ দিন 11:10 মিনিট প্রচার করব অভুলাগিত কণ্ঠশিল্পী তন্ময় কুমার হোতা এবং সঙ্গীতা গোসাই। পাল্লা দিন 11:30 মিনিট পরিবেশন করবে কিশোর চন্দ্র নায়ক এবং সাথী। মঞ্জুর মধ্যাহ্নরে শ্রোতাঙ্ক অনুরোধে এসএমএস জরিয়ারে হিন্দি এবং ওড়িয়া কথাচিত্রর গীত প্রচার করব দিন 12টায়। যোড়ি নাগরাবাদ্য দিন 1:10 মিনিট পরিবেশন করবে নরেন্দ্র মল্লিক এবং সাথী। নারীমহল দিন 1:20 মিনিট এথিরে আড়াপরে শুনিবে সুষমা বারিকঙ্ক সহ সাক্ষাৎকার। ওড়িয়া কথাচিত্রর গীত অপরাহ্ন 2:45 মিনিট, অপরাহ্ন 5টায় এবং রাতে 7:02 মিনিট। অশ্রান্তি অপরাহ্নরে হিন্দি কথাচিত্রর গীত অপরাহ্ন 3টায়। ওড়িয়া লঘুসঙ্গীত এবং ওড়িয়া আলবম গীতর কার্যক্রম চিরহরিত শ্রোতাঙ্ক অনুরোধে এসএমএস জরিয়ারে অপরাহ্ন 4টায়। সমবেত কণ্ঠরে দেশভক্তি গীত অপরাহ্ন 4:55 মিনিট। যুববাণী অপরাহ্ন 5:30 মিনিট এতে শুনবে আলোচনা বর্ষা জল সংরক্ষণ আজির আহ্বান। আলোচনা করবে জ্যোতিরঞ্জন সাহু, বিজ্ঞান বিচিত্রা, খেল খবর। গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিতমানসর 63তম ভাগ প্রচার করব সন্ধ্যা 6:10 মিনিট। যুবশক্তি সন্ধ্যা 6:30 মিনিট এতে বিষয় রয়েছে স্টার্টআপ মাধ্যমে যুববর্গ আত্মনিযুক্তির সুযোগ। আলোচক পঞ্চানন দাস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাদ সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাদ সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो, ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট?
2: হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
3: আরে এইটা একদম

0: এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাদ সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাদ সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: অভুলাগিত কার্যক্রমে আপনার শুনেছেন তন্ময় কুমার হোতাঙ্ক কণ্ঠে আধুনিক গীত এথর শিল্পী পরিবেশন করেছেন মতিলাল পতিঙ্কর অন্য এক রচনা।

0: অবলাহিতা কার্যক্রমে শুণুলে তন্ময় কুমার হোতা এবং সঙ্গীতা গোস্বাই কণ্ঠে আধুনিক গীত আপনার শুনে আকাশবাণী কটক কেন্দ্র।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970
0: লোকগীত কার্যক্রমে শুণন্তু পালা পরিবেশন করেছেন কিশোর চন্দ্র নায়ক এবং সাথী হলে জয়রাম দাস, সন্তোষ কুমার পণ্ডা, ভঞ্জ কিশোর দাস এবং হরেকৃষ্ণ দাস।

0: আছে বিপত্তি উৎপত্তি সম্পত্তি, বিপত্তি উৎপত্তি সম্পত্তি, এ সম্পত্তি গলা না সয়ে, সম্পত্তি গলা না সয়ে, সম্পত্তি গলা। বসিপুরে বসিভূত বামারে লঙ্কেশ, বামার বশবর্তী হয়ে আজি রাবণ লঙ্কার বিধ্বস্ত হয়ে যাচ্ছি, লঙ্কা চিন্তা করছি মু কন করিবি,
1: কন করিবি।

তেবে শ্রোতা বন্ধু আপনার কিছু এসএমএস আসি যাই চলতু দেখা প্রথম এসএমএস টি কে পঠাই প্রথম এসএমএস টি পঠাই শীর্ষা কনিকা ছক কটক রু শুণবাক ইচ্ছা প্রকাশ করেছেন ইরা মহান্তি গাই গীত এ মন মোর হয়ে আজ তোলিবাকু বালিঘর তাহলে আপনার অনুরোধর গীতটি প্রচার করছু শুনে নিয়ন্তু।

তেবে শ্রোতা বন্ধু মন পছন্দর ওড়িয়া লঘু সঙ্গীত এবং ওড়িয়া আলবম গীত শুনিবাকু চাহুছিল ওড়িয়া আলবম গীত শুনিবাকু চাহুতিলে আম পাখকু শীঘ্র শীঘ্র এসএমএস করন্তু 09